বহুত লিখা মন থাকি ধরন থাম চিহ্ন থাকিব না হননে নিচে মা মুদি ছিড়ে যা

বিশেষ ভুল দেখবা ও ইন্দা আহমদ লম বাদানো বান্দ জুড়ে হেন বারকাল জুন জুসাত বাসায় খুঁজে হেন

অভিযোগ সম্ভ কর্মদম মাজ ভর গে মামচ গর্মি বারাই আমি নত গর্মি দিপে মামম আগর দুখাদর সমাজ ওয়াই খুরিন জব বালিম